মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা টুড়ে গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা টুড়ে।

বয়সায় তো দেশতর্চা কাণ্ড তাই স্মরণীয় আমার মেয় দো বয়সায় তো দেশতর্চার কাণ্ড